আপনারা টিউন করেছেন 100.4 আকাশবাণী এফএম রেনবো আউ কহুচান্তি দিল সে দিল তক স্টুডিও ঘন্টায় সময় বর্তমান 6:52। আজ আপনার মর্নিং অপডেটে জনাই দিয়ে আপনার যে আজ ওয়েদর কথা যদি কহবা, আজ আপনার ওয়েদর টিকে চেঞ্জ হওয়ার সম্ভাবনা রয়েছে। আঞ্চলিক পানিপাগ বিভাগ কেন্দ্র অনুমান করেছে যে ওড়িশার গুড়গুড়ি এবং খরার প্রকোপ জারি রহব, কিন্তু অপরাহ্নরে টিকে আজ আশ্বস্তি মিলিপারে, কাল বৈশাখীর প্রভাব দেখিবাকু মিলিপারে। সর্বাধিক তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 23 ডিগ্রি সেলসিয়াস রহিবার সম্ভাবনা আছে। কালবৈশাখী সতর্কতা অনুযায়ী আজ আগামী 5 দিন পর্যন্ত ওড়িশার বিভিন্ন জেলার, বিশেষ করে ময়ূরভঞ্জ, কেন্দুঝর, বালেশ্বর এবং ভদ্রক সহিত কটক, ভুবনেশ্বর এবং খোর্ধা আখপাখ অঞ্চলের মধ্যে বজ্রপাত সহিত সামান্য বর্ষার সম্ভাবনা রয়েছে। এবং তা সহ সাথে আজ আমি ভালো দিন, গোটে গর্বর দিন হচ্ছে, আজ আম্রপল্লীর বিদেশ যাত্রা হচ্ছে, মানে ওড়িশা পাই গর্বর বিষয় যে ঢেঙ্কানাড়ের প্রিমিয়াম আম্রপল্লী আম্ব আজ লন্ডন রপ্তানি হওয়া যাচ্ছে। ওড়িশার কৃষি ক্ষেত্র পাই নিশ্চিত ভাবে গোটে বহু বড় সফলতা। এবং তা সহ আজ কিছু ইন্টারেস্টিং বা ইন্টারন্যাশনাল ডেজ র কথা যদি কহবা, তাহলে আজ ইন্টারন্যাশনাল হুমস ডে বা সুস্থকর খাদ্য, স্বাস্থ্যকর খাদ্য ভাবে হুমস কু সেলিব্রেট করিবার দিন আজ। ওয়ার্ল্ড ককটেল ডে আজ, ইন্টারন্যাশনাল আপেল পাই ডে, মিঠা প্রেমী মানক আজ আপেল পাই দিন। এবং হলিউড প্রসিদ্ধ চলচ্চিত্র টপ গন কু মনে পকাইবা পাই আজ মধ্যে ওয়ার্ল্ড সেলিব্রেট করিব, সিনেমা প্রেমী মানে সেলিব্রেট করিবে টপ গন ডে। তবে এ লা সাথে আজ দিন কন কন খাস আজ মর্নিং অপডেট রে আপনার জনাইলি। আপনার সমস্তে যদি খরারে আজ বাহুত আপনার সতর্কতা সাবধানতা এসব অবলম্বন করা পড়ব, আপনার ট্রাই করতু। দিনের তাপমাত্রা টিকি অধিক রয়েছে আপনার সহরের, আপনার অঞ্চলের, তেমন গোটিয়ে ছতা ক্যারি করা, ওদা গামুছা, সনগ্লাসেস এসব ব্যবহার করা। তবে সেটি বর্তমান সময় ধীরে ধীরে ইশারা দেখি কহিলাণী, আমাকে যাওয়া পড়ব আকাশবাণী দিল্লি অভিমুখে, রিলে করে প্রচার করব আউ কিছু সময় মধ্যে আকাশবাণী দিল্লি সংস্কৃতের সম্বাদ। স্টে টিউন 100.4 আকাশবাণী এফএম রেনবো, আউ কহুথান্তু আম সহ দিল সে দিল তাক।

0: আরে বিসারে ডায়াল ইন লাইফ চিটচ্যাটরে দিন দশটা এবং রাতে দশটার রেনবো এসএমএস রে আপনার মনপসন্দর গীতকু ফরমাইশকু পূরণ করিব আমি মানে আপনার ফেভারিট স্টেশন আকাশবাণী এফএম রেনবো খাটাকরে কার্যক্রম কলাকার দিন এগারটার পুরোনা হিন্দি কথাচিত্র গীত শুনবে এগারটা বাজি তিরিশ মিনিটে কিছু কথা কিছু গীত শুনবে অপরাহ্ন দিন বারোটার দিন গোটায় বাজি দশ মিনিটে আজির চর্চার নির্ধারিত বিষয় সম্পর্কের নিজের মতামত আপনার রাখিপারে পুরোনা ওড়িয়া কথাচিত্র গীত শুনবে দুইটা বাজি পঁয়চাশ মিনিটে অপরাহ্ন তিনটার শুনবে কার্যক্রম মো দেশ অপরাহ্ন চারিটার সুরিলা আফটরনুন আপনার আফটরনুন সুরিলা করা বিউটিফুল ট্র্যাক ফ্রম অ্যালবমস ফ্রম মুভিজ আপনার পুরা রিফ্রেশ করে দেওয়া স্টার্ট হয়ে যাবে সুরিলা আফটরনুন অপরাহ্ন চারিটার তাপরে গোস্বামী তুলসীদাস বিরচিত শ্রীরামচরিত মানসর ষোহলতম ভাগ শুণবে সন্ধ্যা ছটা বাজি দশ মিনিটে ভক্তি গীতার কার্যক্রম আরাধনা আপনার রয়েছে সন্ধ্যা ছটা বাজি তিরিশ মিনিটে সন্ধ্যা আসর জমিব যে কিছু কিছু কথা এবং কিছু গীত আপনার সন্ধ্যা সাতটা বাজি পঁচিশ মিনিটে রাতে আটটা বাজি দুই মিনিটে কিছু ট্রেন্ডি সং সহ কিছু নিউ হিন্দি এবং ওড়িয়া গীত সহ আপনার সহ মিত কথা হব মানে গীতার মিতরে প্রোগ্রাম স্টার্ট হয়ে যাব অহুলা স্মৃতি আপনার রাতে নটা বাজি পনের মিনিটে এর আপনার চিরসবুজ অভুলা সেই কিছু কথা এবং গীত বিষয় শুণবে অপরাহ্ন নটার আপনার অভুলা স্মৃতি তবে সেটি আজ দিন সারা আপনার সহ কনেক্টেড রহবার রিজনস মানে আপনার আম সহ আমি আপনার সহ দিল সে দিল তক সফর কু সম্পর্ক আউটিকে অধিক মিঠা করিবু মজবুত করিবু স্টেডিয়াম 200.4 আকাশবাণী এফএম রেনবো আউ কহু দান্তু দিল সে দিল তক
1: ইয়াহ খবরে তোড়ি মরুড়ি নহি জাতি
2: বহুত সারে নিজি চ্যানেল অর নিজি চ্যানেলো কে बोलबाला में हम समझ रहे हैं कि आकाशवाणी और दूरदर्शन इसकी रिलेवेंसी क्या है।
1: यहाँ होती है सीधी सटीक और सच्ची खबरें।
2: मैं मन से मानता हूँ कि भारत के भाव की अभिव्यक्ति केवल और केवल आकाशवाणी और दूरदर्शन ही कर रहा है,
1: क्योंकि ये है देश का सबसे भरोसेमंद न्यूज चैनल। डीडी न्यूज, केवल खबर पूरी खबर।

0: সাথী ওয়েলকাম ব্যাক এগেইন, টিউন করেছেন 100.4 আকাশবাণী এফএম রেনবো ডায়াল ইন লাইভ চ্যাট চ্যাটরে। নই বিষয়ে আমি কথা হচ্ছে, আপনার সম্পর্ক বিষয়ে কথা হচ্ছে, নই সহিত কেমিতি আপনার সম্পর্ক তার বিষয়ে কলার্স মানে আমাকে কল করছেন। দেখিবা পরবর্তী কলার কে কোন কহুছেন তাঙ্ক সম্পর্ক নই বিষয়ে। নমস্কার, কি কহুতলে, কোঠু কহুতলে?
1: ডরনা নেহি কিসি কে প্যারো কে মাপ সে।
0: আগে আগে কোন্তু
1: डरना नहीं किसी के पैरों की माप से, आखिर में असत्य पर सत्य की जीत हो ही जाती है। संघर्ष और दृढ़ इच्छा शक्ति यही नदी के बहाव हमें सिखाती है।
0: वाह वाह, बहुत सुंदर। टिके परिचय दे दियंतु आपनकर, ए सुंदर शायरी सहित स्टार्ट करले आपनकर कथा।
1: बसंत कहतले राजगंज कटक विश्वजीत भाई।
0: आगे नमस्कार। मु निश्चय भल अछि, आपन केमती अछन्ति कोंतु, आ नई सहित आपनकर संपर्क कोन कोन
1: आपनक उपस्थापना रे शायरी टिके ने गु हम के से जो श्याम भाई जो अछन्ति जगतसिंहपुर रे ताकर टिके मन पके दे, बहुत सुंदर से उपस्थापना करनती कारण शायरी बुक
0: টপিক বিষয়ে নই উপরে আপনার নই সহিত কোন সম্পর্ক, নই উপরে কোন কহিবে আপন
1: ভাই? নই হচ্ছে আমার ঘর পাখে কাটিজোড়ি নই প্রবাহিত।
0: আজ্ঞা,
1: বহু সুন্দর, কিন্তু কিছু কুচ্ছিত চিন্তাধারা ব্যক্তি লক্ষ্য উদ্দেশ্য মিন স্বীকার করবে এবং নই কিন্তু যাবতীয় অলিয়া আবর্জনা পকাইবে, কিন্তু নইর দর্শন প্রতিদিন আমি নই বন্ধরে হি 7-8 কিলোমিটার প্রতিদিন যাত্রা করু এবং যাত্রা হি ফেলু।
0: আচ্ছা,
1: নদীর পরিবেশ ভাই বহুত সুন্দর ভাই, নদী আমাকে এই জিনিস হি শিখায়। আসে গোটে কথা কে যে নদীরে যেটি শেষ হুয়ে সে যাই সমুদ্রে মিশে ভাই।
0: আজ্ঞা,
1: মিশিবা সময় গোটে বিরাট কাল সমুদ্র রূপে ইয়ে কুচি যে তু গোটে ছোটিয়া ধারাটা আসিকি মতো মিঠা করিয়া চাহু, তেমন মো নদীর তার সেইটি উত্তর থাকে, মু যাইকি মু তো সত্য মানে মিঠা করিপারিবিনি, কিন্তু মো চেষ্টা জারি রহিব। এই জিনিসটা ভাই আমাকে সে শিখায় যে সব আমি চেষ্টা জারি রাখিবা জীবন।
0: বহুত বহুত বড়িয়া কথাটি কইলে, বহুত বড়িয়া কথাটি কইলে, যে পরিণাম কোন হব সে বিষয়ে জাঁ বি চেষ্টা করা এবং পরিণাম কোণ যাহা হব দেখা যাব, কিন্তু মু মো চেষ্টার অবিরত নিরন্তর রহিবি, এ কথা নদী আমাকে শিখায়। সে জাঁচি বিরাট বড় লুণি সমুদ্রকে সে মিঠাইরে পরিণত করে পারিবনি, তথাপি সে যে সবুদিন যাই মিশে সমর্পি দিয়ে নিজকে সে সমুদ্র পাখে। বাহ, খুব সুন্দর কথা। আপনার এই সুন্দর কথা, সুন্দর মত পাই কার্যক্রম আহরি ভালো হয়ে পড়ছি। আপনার কল করিবার বহুত বহুত ধন্যবাদ ম্যাডাম।
1: নমস্কার।
0: নমস্কার। সাথে সুন্দর সুন্দর মত আসুচি নই সহিত আপনার সম্পর্ক সহিত, নদী কোণ শিখায় তা বিষয়ে মধ্যে আপনার এই সুন্দর সুন্দর মত আসুচি, সেথিপাই মধ্যে আপনার হৃদয়ের ধন্যবাদ। এ কার্যক্রমর কায়া আউ টিকে ব্যাপক হয়ে যাচ্ছি, এ কার্যক্রম আউ টিকে ভালো হয়ে যাচ্ছি আপনার এই সুন্দর এবং বড়িয়া বড়িয়া মত দ্বারা। আউ গোটিয়ে কল আসি যাইছি, দেখিবা কি করছেন, কোঠু করছেন। নমস্কার, কি কোথলে, কোঠু কোথলে? নমস্কার, শুভ সকাল কোন কহবে মুনা ভাই, নই সহিত আপনার সম্পর্ক কেমিতি কোন?
2: দেখ, নই ভিতর কে বিশেষ করে আজ অগ্রথায় এবং শুভ সকাল যে চেষ্টা প্রয়াস নিরঞ্জন অবেদ কথাবার্তা বহুত বড়িয়া লাগুলা, বিশেষ করে তেরে নামের গীতা আজ পকাই দেলে প্রথম গীতটা বহুত বড়িয়া লাগিলা।
0: বহুত বহুত ধন্যবাদ ভাই, কোন কহবে আজ বিষয় টপিক উপরে যে নই সহিত
2: নই কূলে তো মো জন্ম, কেন কলিকাতা গঙ্গা নদী কূলে মো জন্ম, কিন্তু পিলাবেলে বর্ষা দিবস রয়েছে, বিশেষ করে আমার গাঁরে গোটে নই বই যাচ্ছে হংস নই, বহুত স্মৃতিমর অছি, কেন প্রথমে নদী আমি কোণ শিখায় কে দেখ, নদী আমার শিখায় তার লক্ষ্য রয়েছে সাগর মিশে, যেতে বাধা আছু বিঘ্ন আছু নিশ্চিন্ত তার লক্ষ্য পথে আগে মিশে।

0: সাথী নয় বিষয় কথা হচ্ছে ডাইলিন লাইফ চ্যাটে দেখি নেওয়া পরবর্তী কলর কি কন কুচন্তি নয়কু নেকি তাঙ্কর সম্পর্ক তাঙ্কর অনুভূতি স্মৃতি। নমস্কার, কি কোথিলে কোটু কোথিলে?
1: আজ্ঞা নমস্কার, মু কৃষ্ণনগর কটক রু দীপক দাস কোথিলে।
0: ভাই নমস্কার, গুড মর্নিং, কেমতি অছন্তি প্রথমে কুহন্তু।
1: আজ্ঞা দেহ তো খারাপ, কেমতি অছি? ও
0: আজ্ঞা, কন নইস সহিত আপনকর সম্পর্ক কন কহিবে নইস বিষয়ে? আজ আপন
1: দেখন্তু, যেমতি কোহা যায় কি জল হি জীবন, তবে নদী এক এমিতি এক জিনিস যেমতি কি মানে জলর এক উচ্চ যা কি অসরন্তি উচ্চ কোহা যায়। কাহিঁকি না দেখন্তু, যেবে শিশুটি জন্ম হুয়ে তারপরে সে তার বয়স বৃদ্ধি পাইবা সঙ্গে সঙ্গে সে নদী সহ প্রায় যোড়ি হইকি রুহে। এবে অবশ্য আধুনিক যুগের

সাথে দেখি নবা নেক্সট মেসেজটি কে করিছন্তি। এই মেসেজটি করিছন্তি টুনা ভাইনা মেডিকেল কলোনি জগৎসিংহপুর রু লিখিছন্তি শুভ মধ্যাহ্ন। আপনকু বি সাথী শুভ মধ্যাহ্ন। সাথী লিখিছন্তি যে পখাল সহিত মু আলু বাইগণ এবং বড়ি চুরা মিশেই চকটা এবং সজনা ছুঁই ভজা এই সবু খায়। সজনা ছুঁই তো নিহাতি খাইবা কথা, কারণ সেথিরে ফাইবর্স ভর্তি হেই রহিথায়, সেটা আম শরীরকু এনার্জি প্রোভাইড করে, শরীরকু সুস্থ রখে, আউ তা সহিত পখাল কনসায়। বাহ, যোড়ি পুরা লাজবাব। যাও হো, আপনি এতে সবু

দ্বারা পরিচালিত যুক্ত দুই পরীক্ষাফল আসন্তা সপ্তাহে প্রকাশ পাইব বলে পরিষদ পক্ষরু সূচনা দিয়া যাইছি। চলিত বর্ষ গোটিয়ে দিনরে কলা বিজ্ঞান বাণিজ্য ও ধন্দামূলক পাঠ্যক্রম পরীক্ষাফল প্রকাশ পাইব। বলাঙ্গীর কণ্টাবাঞ্জির পূর্বতর বিধায়ক আয়ুব খানক আজ 78 বর্ষ বয়সে পরলোক হয়ে যাই। কাউন্সিলর রাজনীতি আরম্ভ করেছিবা স্বর্গত খান কণ্টাবাঞ্জি এনএসি চেয়ারম্যান পরে দুইথর বিধায়ক ভাবে নির্বাচিত হয়েছিল। তাঙ্ক পরলোকরে বিভিন্ন মহলর শোক প্রকাশ পাইছে। মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি, কেন্দ্রমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, উপমুখ্যমন্ত্রী কনকবর্ধন সিংদেও ও প্রভাতী পরিডা প্রমুখ স্বর্গত খানক পরলোকরে দুঃখ প্রকাশ করা সহ শোকসন্তপ্ত পরিবারবর্গ প্রতি সমবেদনা জনাইছন্তি। রাজ্য সরকার ক্রীড়া ও যুবসেবা বিভাগ আনুকূল্যে জেলা প্রশাসন পক্ষর সমাগুড়াস্থিত বহুমুখী ইন্ডোর স্টাডিয়ামঠারে গ্রীষ্মকালীন ভারোত্তোলন শিবির আরম্ভ হয়েছে। এথিরে কেন্দ্রাপড়া জেলার বিভিন্ন বিদ্যালয়ের 8-15 বর্ষ বয়সর 50 অধিক ছাত্রছাত্রী যোগ দিয়েছেন। শিবির আসন্তা এক মাস ধরে প্রত্যহ অপরাহ্ন 4টার সন্ধ্যা 6:30 মিনিট পর্যন্ত চলিব। এতে ক্রীড়াবিদ্ঙ্কু ভারোত্তোলনর প্রাথমিক কৌশল, শারীরিক সুস্থতা ও নিয়মিত অভ্যাস সম্পর্কের প্রশিক্ষণ দিয়াযিব। উদ্ঘাটনী কার্যক্রমে কেন্দ্রাপড়া জেলাপাল রবীন্দ্র কুমার মল্লিক যোগদেই ক্রীড়া ক্ষেত্রে যুবপিঢ়ীঙ্ক সক্রিয় অংশগ্রহণ উপরে গুরুত্বারোপ করা সহ নিয়মিত প্রশিক্ষণ মাধ্যমে ভবিষ্যতের জাতীয় ও আন্তর্জাতিক স্তরের সফলতা অর্জন পাই প্রেরণা দিয়েছেন। কার্যক্রমে জেলা ক্রীড়া অধিকারী লোকনাথ পাণিগ্রাহী সহ অন্যান্য ক্রীড়া প্রশিক্ষক ও কর্মকর্তা উপস্থিত থিলে। ওড়িয়া সাহিত্যে অত্যাধুনিকতার প্রবর্তক বিশিষ্ট কবি তথা জ্ঞানপীঠ পুরস্কার বিজেতা সচিদানন্দ রাউতরায় জয়ন্তীতে রাজ্যবাসী শ্রদ্ধাঞ্জলি জনাইছেন। তাঙ্কর কালজয়ী সৃষ্টি বাজি রাউত, পল্লীশ্রী ও ছোট মোর গাঁটি আজিবি প্রতিটি ওড়িয়াঙ্ক প্রাণরে স্বদেশ প্রেম ও মাটির মমতা ভরিদিয়ে। ওড়িয়া ভাষা ও সাহিত্যকু সমৃদ্ধ করিবারে তাঙ্কর অতুলনীয় অবদান চিরস্মরণীয়। মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি বিশিষ্ট সাহিত্যিক সচিদানন্দ রাউতরায়ঙ্কু শ্রদ্ধাঞ্জলি জানাই কহিছন্তি, তাঙ্ক কালজয়ী রচনা ওড়িয়া জাতির সাংস্কৃতিক চেতনাকু রুধিমন্ত করিবা সহিত ভাষা ও সাহিত্যর ভিত্তিভূমিকু সুদৃঢ় করিছে। উপমুখ্যমন্ত্রী প্রভাতী পরিডা কেন্দ্র সাহিত্য একাডেমী পুরস্কারে সম্মানিত মহান বিপ্লবী কবি পদ্মশ্রী সচিদানন্দ রাউতরায়ঙ্কু শ্রদ্ধাঞ্জলি জনাইছন্তি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ যুব ব্যাপার ও ক্রীড়া মন্ত্রণালয় মাই ভারত প্ল্যাটফর্মে বিকশিত গ্রাম 2026 অধীনে জাতীয় স্তরীয় কুইজ প্রতিযোগিতা আয়োজন করছে। প্রথম পর্যায়ে যুবগোষ্ঠীকে সীমান্ত গ্রাম কার্যক্রমে নিয়োজিত করা স্থির করা যাইছে। দেশব্যাপী কুইজ প্রতিযোগিতা আসন্তা 20 তারিখ পর্যন্ত আয়োজন করা যাচ্ছে। বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 500 ঊর্ধ্ব মাই ভারত স্বেচ্ছাসেবী এতে অংশগ্রহণ করছেন। সীমান্ত গ্রামগুলোর পরিবর্তন, স্থানীয় সংস্কৃতি, পরিবেশ সচেতনতা এবং অঞ্চলগুলোর সুদৃঢ়ীকরণ করা লক্ষ্য রাখা যাইছে। আসন্তা মৌসুমীকে দৃষ্টি রাখি কেন্দ্রঝর জেলা প্রশাসন পক্ষর প্রাকৃতিক বিপর্যয় পরিচালনা কমিটি বৈঠক অনুষ্ঠিত হয়ে যাই। জেলাপাল বিশাল সিং অধ্যক্ষতায় অনুষ্ঠিত বৈঠকের জেলায় মৌসুমী সময়ের সম্ভাব্য বন্যা স্থিতির মোকাবিলা বিভিন্ন বিভাগের প্রস্তুতি সম্পর্কে সমীক্ষা করা যাই। এতে সাংসদ অনন্ত নায়ক, জেলা যোজনা কমিটি অধ্যক্ষ তথা তেলকুই বিধায়ক ফকীরমোহন নায়ক, আরক্ষী অধীক্ষক প্রমুখ কার্যক্রমে উপস্থিত থিলে। প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার পাই আবেদন প্রক্রিয়া জারি রয়েছে। প্রত্যেক বর্ষ 6টি বর্গের সাহসিকতা, সমাজসেবা, বিজ্ঞান, প্রযুক্তিবিদ্যা, ক্রীড়া, পরিবেশ, কলা ও সংস্কৃতি ক্ষেত্রে উৎকর্ষ প্রদর্শন করে 5-18 বর্ষ বয়স পর্যন্ত পিলা এই পুরস্কার প্রদান করা। এথিপাই আসন্তা জুলাই মাস 31 তারিখ পর্যন্ত আবেদন প্রক্রিয়া জারি রহব। বিভিন্ন ক্ষেত্রে দেশের যুবপিঢ়ীঙ্ সফলতা পালন করা, বাস্তব জীবনর আদর্শ প্রদর্শন করে দেশব্যাপী অন্যমানক অনুপ্রাণিত করা ও পিলামানক সামগ্রিক বিকাশ পাই প্রতিবর্ষ এই পুরস্কার রাষ্ট্রপতি দ্বারা প্রদান করা যাই। পানিপাগ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। ভুবনেশ্বর আঞ্চলিক পানিপাগ বিজ্ঞান কেন্দ্রের সূচনা অনুসারে কালবৈশাখী জনিত বর্ষা যোগ রাজ্যের তাপমাত্রা হ্রাস পাইছে। আসন্তা 24 ঘণ্টা মধ্যে বজ্রপাত সহ বর্ষা হওয়া নেই প্রায় 24টি জেলাকু পানিপাগ কেন্দ্র পক্ষর সতর্ক সূচনা জারি করা যাইছে। চলিত সপ্তাহে ভারতের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু পৌঁছিব বলে ভারতীয় পানিপাগ বিভাগ পক্ষর কুহাযাইছে। বঙ্গোপসাগর, আন্ডামান সাগর এবং আন্ডামান নিকোবর দ্বীপপুঞ্জরে চলিত সপ্তাহ শেষ আড়ক দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অগ্রসর হব বলে জনাপড়ছে। ইন্ধন ব্যবহার কমাইবা লক্ষ্যে প্রধানমন্ত্রীর সুরক্ষা ব্যবস্থায় ব্যবহৃত যানবাহন সংখ্যাকে হ্রাস কলে সরকার।
ବୈଦ୍ୟୁତିକ ଯାନର ଅଧିକ ବ୍ୟବହାର ପାଇଁ ରାଜ୍ୟବାସୀଙ୍କୁ ପରିବହନ ମନ୍ତ୍ରୀଙ୍କ ନିବେଦନ।

প্রিয় নেতা, প্রিয় জননেতা, আম প্রিয় নেতাজী, সি আম সমস্ত গর্ব গৌরব বি। আজ আমি কথা হবা আম প্রিয় নেতাজী মানে সুভাষ চন্দ্র বোস বিষয়।

0: আরে কবিতা, ভালো লাগিলা যে তুমি আয়ুষ্মান আরোগ্য মন্দির কু সার্ভাইকাল ক্যান্সার পরীক্ষা পাই আসিছ।
1: দিদি, মো ঝিও হি মতে এথি পাই প্রোৎসাহিত কলা।
0: আরে বা, তম ঝিও তো বহুত স্মার্ট। ঝিও, তমকো কেতে বর্ষ?
2: মতে 14 বর্ষ।
0: এবে আপনকো নিজ ঝিও কু সার্ভাইকাল ক্যান্সার রক্ষা করিবা পাই টিকা দবাকু আনিবাকু পড়িব।
1: কোন ক্যান্সার পাই বে টিকা আছি?
0: হ্যাঁ, এহা এপরি এক ক্যান্সার যাহাকো HPV

0: ভ্যাকসিন মাধ্যমে প্রতিরোধ করা যাই পারিব।
1: ধন্যবাদ দিদি।
0: নিশ্চয়। নিজ ঝিওকো এইচপিভি টিকা দেবা পাই ভ্যাকসিন পোর্টাল ইউভিন রে পঞ্জিকরণ করিবাকো ভুলিবেনি।
2: ভারত সরকার সার্ভাইকাল ক্যান্সর রক্ষা পাইবা পাই 14 বর্ষর ঝিওমানঙ্কা টিকাকরণকু সরকারি স্বাস্থ্য কেন্দ্রগুড়িকরে মাগণারে উপলব্ধ করাইছন্তি। আজি হি www.uvin.mohfw.gov.in কু যাই এইচপিভি টিকাকরণ পাই পঞ্জিকরণ করন্তু। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ বিভাগ ওড়িশা সরকার।

সাথে পুরোনা হিন্দি এবং ওড়িয়া কথাচিত্রের গীত কার্যক্রম অভুলা স্মৃতিকে আপনার বহুত বহুত স্বাগত। আজ শুণবা 1980 দশকর 90 দশক মধ্যে কিছু সুমধুর গীত। প্রথম গীত গাইছেন হেমলতা, চলচ্চিত্র আপ তো এসে না থে।

তবে আপনার কার্যক্রমক বহুত বহুত স্বাগত বন্ধু দেখিবা বর্তমান প্রথম এসএমএস কে করছেন প্রথম এসএমএস করছেন স্তনকান্ত মহান্তি সিলু অ্যান্ড আকৃতি দেউকাড়ি শঙ্খতরা কটকর শুনবাক চাইছেন শেষ শ্রাবণ কথাচিত্রর গীত মেঘ বরসিলা টুপুর টুপুর গীতটি গাইছেন বাণী জয়রাম। নেক্সট এসএমএস করছেন কল্পনা মহান্তি সোমপ্রকাশ ভরতচন্দ্র নায়ক সিডিএ সেক্টর সিক্স কটকর আপনার শুনবাক চাইছেন সৌতুণী চলচ্চিত্রর গীত কাউ ধান খাইলা বলে গীতটি গাইছেন এস জানকী। তবে আপনার বহুত বহু ধন্যবাদ এফএম রেনবো সহ যোড়ি থাকার শুনে দেছ আপনার মন পছন্দ গীত ব্যাক টু ব্যাক দুইটি গীত স্টে টিউন্ড।

এই শহরের তো অনেক ফুল, সবু ফুল লাগুছি পুরোনা পুরোনা, হলে এমিতি কিছু ফুল অছি এই নিদাকর বি হসুছি, এই নিদাকর বি আমাকে নুয়া নুয়া লাগুছি, তার প্রতিটি পেন্থারে সতে যেমিতি মোহি নেউছি মন, প্রতিটি পাখুড়ারে সতে যেমিতি আকর্ষিত করে নেউছি, আর প্রতিটি বাসনারে সে আপনাই নেউছি আমাকে। হ্যাঁ বন্ধু, আজ আমি এমিতি এক ফুলর কথা কহিবা, এমিতি গোটে ফুলকু আপনার করিবা, এমিতি গোটে ফুলর বাসনারে হজিবা, ভিজিবা, হজিবা, মজিযিবা, আউ সে ফুলর গছ মূলে কেই মুহূর্ত অটকি যিবা। হ্যাঁ, আজ আমি কথা হবা সেই সুনা ছড়া সুনারে ফুল সম্পর্কে। কোণ বন্ধু, রাজরাস্তায় গলা বেড়ে কেবে কেবে আপনার নজর পড়ছে না সেই হলদিয়া সুনা ভলি চকমক করুথিবা সুনারি ফুল উপরে, সুনা ভলি ঝরি পড়ুথিবা গছরু মাটিকু ঝরি পড়ুথিবা সেই সুনারি ফুল উপরে নজর পড়ছে না? যদি পড়েনি এবে টিকে পকাই দিও না, দেখুন না আপনার সুনাধারা ফুল কেমতি আপনার হাতঠারি আকর্ষিত করুছি।

বলো বলো বন্দে জননী, সেই জননী জন্মভূমি স্বর্গাদপি গড়িয়সি, সেই মা সমান সেই সেবিকা মানে যে সেনার জবান মানকর সেবা যোগাই আসুচার স্বাস্থ্যগত সমস্যা সময়ের সে সেবা যোগাই আসুচার, যে দেশ সেবা করছেন দেশপ্রাই জাতি আম এই মাটি মার সুরক্ষা পাই নিজক উৎসর্গ করে দিয়েছেন, সেই মানকর স্বাস্থ্যগত সমস্যা সৃষ্টি বেড়ে যে সেবা যোগাই দিকে সেবিকা বা নর্সিং সেবার অধিকারিণী মানে।